0: হ্যাঁ হ্যাঁ মেডিকেল কেসই করে। ঠিক আছে। ২০ মিনিট সামথিং চলছে।
1: Status is clear. We're returning in service. 2:30 will be remaining.
0: Okay, we're returning in service. 2:30 will remain.